বা হিন্দি খবর, শনিবার জিমিনে তোমার ও ইংলিশ খবর, শনিবার জিমিনে চিকেন ও আজকে চাষ করতে আপনি গীত রাখো আপনি সময় ও দান থেকে মার আপনি গীত খোক না শুকিন শনিবার জিমিনে খোল গ্রুপ কো ডেঙ্গু ফিও আবো উকো আর ইয়া সাবি শিখো চাম্পিং সোয়ানি ইয়ানি বিদুং ডক্টর সিং জান আর মার আপনি আগান থালাতে ওনানি রাখোক না সোনামান গেন স্নিবে জি মিনিট খোলাচ্ছিও বলিউড মেলোডি প্রোগ্রামও দুধাং দুধাং হিন্দি ফিল্ম নিয়ে গিট্রাং হোক না সোগেন ছেটপে জিও দিল্লি স্টেশন অনেক অর্থাৎ কপা হিন্দি খবর হোক না সোগেন ছেটপে জি মিনিট চিবং চিবং আর ইংলিশ খবর ছেটপে জি মিনিট খোলাচ্ছিও শিলো স্টেশন অনেক অর্থাৎ কপা সালগো সালারা মাদুকনি ইংলিশ খবর হোক না সোনামান গেন ছেটপে জি মিনিট সপ্রিয় প্রিংনাম থুরা প্রোগ্রাম ছেটপে জি মিনিট সপ্রিয় বং আর আজিক চাষমতা নিয়ে গিট্রাং খোলাপানি সময়ও আজাকা চাকরম বে সিএইচ মোমন লিডস সেকেন্ডারি স্কুল থুরানি পৈডমানি খনাসো না মানগেন আর জল জল সিং মারাকনি গিতরাং খনাসো গেন স্কুল বাজিও হিন্দি খবর স্কুল বঙ্গা বাজিও ইংলিশ খবর স্কুল চিকিং বাজিও ওয়েস্টার্ন মিউজিক প্রোগ্রাম প্রোগ্রামও দ্য বেস্ট অফ পি টাউনশেন্ড আর ইয়েস দিস ইস ইয়া অ্যালবাম নিয়ে গিতরাং খনাসো না মানগেন স্কুবাজি মিনিট খোলাচ্ছিও বিবেক ভারতী প্রোগ্রাম আজ কে ফানকার চিকিং বাজিও হিন্দি খবর চিকিং বোমা বাজিও ইংলিশ খবর চিকিং বাজি মিনিট চিকিং ও লেবিসন মারাক আর সানডে স্টেন সাংমানি চাসং তাল নি গিটার খোকনা সোনা মানগেন চিকিং বাজি মিনিট খোলাচ্ছিও বিবেক ভারতী প্রোগ্রাম চিসা বাজিও হিন্দি খবর চিসা বোমা বাজিও ইংলিশ খবর চিসা বাজি মিনিট চিকিং ও আজকে চাসং তাল নি গিটার খোলাপ্তা নি সময়ও আন্তল সাংমা আর ট্রাইনামেন্ট সাংমা নি গিটার কো খনা সোনা মানগেন চিসা বাজি মিনিট খোলাচ্ছিও মেচকার নি প্রোগ্রাম ও সসে সিএইচ মারাক নি গিসক নি খাতা কো খনা সোয়ান বাক্সা পালস পোলিও ইমিউনাইজেশন বা পোলিও কো খনা নি বিদুং ও ডক্টর মিনাক্সি এ সাংমা নি আগান থালাতে উনা নি কো খনা সোয়ান বাক্সা জল জল আইরিশ উংটি ওয়াট্রি আর সুবিধা সাংমা নি গিটার কো খনা সোনা মানগেন চিগনি বাজিও হিন্দি খবর চিগনি বাজি মিনিট পোয়া সালনি বিয়াতানিরা চিগনি বাজি মিনিট খুঙ আচিক চাসং তালনি গিত্রাং খো আপানি সময়ও ব্রেনিস টেমারাক আরো এবাপসন সাংমানি গিত্রাং খো খনাসোন মানগিন চিগনি বাজি মিনিট খোলাচিও বিবেদ ভারতী এস এম এস কে বাহানি ভিভিএস কে থারানি চিগনি বাজি সপ্প বোয়া ও বিবেদ ভারতী জারোকা সাবাজিও বিবেদ ভারতী হিট সুপার হিট সাবাজি মিনিট খোলাচিও বিবেদ ভারতী মঞ্চা হে গীত গিনি বাজিও সামনে ইংলিশ খবর গিনি চিবলা বাজিও আথামনি হিন্দি খবর গিনি খোলাচ্ছি বাজিও বিবেক ভারতী প্রোগ্রাম গথাম বাজিও হিন্দি খবর আর গথাম বোমা বাজিও ইংলিশ খবর আঙ্কু খনা সোনা মানগেন ইয়ান দা সামনে প্রোগ্রাম রং আ দাও জল জল না সীমা দাল আথামনি প্রোগ্রাম রঙ্কু আর সম্বয় রঙ্কু জল জল আগার আতাম না দোক বাজিও বিয়াপানি রাম দোক বাজি মিনিট বোমা আর শিলং স্টেশন অনেক অপাত কপা আজ খবর আঙ্কু খনা সোগেন আথামনি দোক বাজি মিনিট চিবং আও ইসোমা উতলানি গিত্রাং খোয়াতানি সময়ও জন মিন্টু সাংমা আর নি দোলনি ইসোমা উতলানি গিত্রাং খো খনা সোনা মানগেন দোক বাজি মিনিট খোলাচ্ছিও ছাদাম বেরাংনি প্রোগ্রাম খোয়াতানি সময়ও কারো ফিচার ফিল্ম রাপচার কোথারি গপ্পা ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড কমান গপ্পা ডমিনিক মেগাম সাংমা বাক্সা ক্যান্ডিডেট ক্যান্ডিডা এ সাংবানি আগাম গ্রেপ্তানি রঙ্ক খনাসোগেন স্নিবাজি আহাম সীমা টকি হাউস প্রোগ্রাম ও আনন্দ মিলন নিয়ে থারিগমন দুধান দুধান হিন্দি ফিল্ম নিয়ে গিট রঙ্ক খনাসোন মানগেন স্নিবাজি মিনিট খোলাচ্ছিও বিবেক ভারতী প্রোগ্রাম ছেট বাজিও হিন্দি খবর ছেট মোমা বাজিও ইংলিশ খবর ওয়ালনি ছেট বাজি মিনিট চিকিং ও ওয়েস্টার্ন মিউজিক প্রোগ্রাম ও হোলি ভ্যালেন্স আর ভ্যারিয়াস আর্টিস্ট নিয়ে গিট রঙ্ক খনাসোন মানগেন ছেটপজি মিনিট খোলাচ্ছিও স্পোর্টস গ্যান প্রোগ্রাম ছেটপজি মিনিট সপ্রি বোমা ও হিন্দি খবর স্কুল বাজিও ইংলিশ খবর স্কুল চিবোমা বাজিও স্পোর্ট লাইভ প্রোগ্রাম স্কুল খোলাচ্ছি বাজিও বিবেক ভারতী প্রোগ্রাম চিকিং বাজিও হিন্দি খবর চিকিং বোমা বাজিও ইংলিশ খবর মনখামে ওয়ালনি চিকিং চিকিং বাজিও নি চিকিং খোলাচ্ছি বাজিও না বিবেক ভারতী প্রোগ্রাম কো খনা সোনা মানগেন ইয়ান আকাশবাণী থুয়া জানাকাশবাণী থুরা সময় দাও ফ্রুমনি দোক বাজি মিনিট চিবং আহা দাও না সিমা ইসোলার মেথেলানি গিতাং খোলাপানি সময় মার্টিন সাংমা আরিউনি দোলনি
gitrang ko kna so naman gin gitrang inga mayrong play da lana a reba gpelona aro gpat jisun kata ya gitrang ko da na simang jojol kna so naman gin

মনব অকটিনি অনুষ্ঠানে আপারং নাথেমনা মানজক রাসান লিনি দুরং দুরং এই সাইসারিও হুরং হেমপ্রভা কুজনি শ্রোতারং তৈ আপারং নাথেমনা মানা গেসেট কুঠিকা কুঠিকাওনি বিষয়া দংজক কানি দুংনি আমি না বিঙ্ক পিলেমকা রাখাইনা তিনিং কানি দুংনি মাজুরংনি যাতে পিলেম সাস্তো লাইমুং ঠিক অকটে গেসেট সাবে জন্ম হাওনা মানা আরো উই অকটে সস্তু কানিডুংনি আমিনি সস্তু ও বেধকা রাখাইনা লাগিয়া বা যত্ন লানা লাগিয়া আকুইসা বাকনালাম তো কিন্তু এই সম্পর্কে বাগনে আগে মাজুরুংনি কানিডুংনি ও প্লেম সাকা রিংনা লাগিয়া সাবেদ একজন মিসলা দুই মুং মাসিক বা সুয়া মান্নিয়ন পুষ্পিতা দংজক বাকা সাধারণে মাজু সাবেদ একজন বারো থেকে তেরো বছর বয়স দৌনাঙেন মাসিক দোয়া অবশ্যই বিঙ্কা বা বাগনাং দশ বছর বয়সেন আরো দিরিকা বাগনাং পনেরো থেকে ষোলো বছর বয়সেন দৌনা মানা ওই অকটেন সাবিত জুনা মাতা দংযোগ বাকিমুং বাকা একজন মাজুনি মাসিক বা ঋতুস্রাব সাধারণে আঠাশ দিনানি পরে দৌনাব মরদ হিসাবে আল্লাহ আল্লাহ দৌনাব মানা বাইশ দিনা থাকিয়া পঁয়ত্রিশ দিনানি ঋতুস্রাব বা মাসিক চক্র নিং কানে দুংনি বাকি মুং লওনা মানা ওই মাসিক দুংনিয়ন দোসরা দোসরা মরণনি থিয়াব দোসরা দোসরা দোয়া সাধারণে কাইনি চার দিনা থাকিয়া ছয় দিনা পর্যন্ত তোয়া আরো দুই দিনা থাকিয়া আট দিনা পর্যন্ত থি কাইনাব নিং পেলেম বাকি মুং লওনা মানা স্বাভাবিক জাত মাসিক দংটুংনি মাজু একজন যদি মাওয়া একজন মুং মিল দোয়া উংকা বানাঙেন গর্ভধারণ দেখনা মানা ইয়ানি জনেন মাজুরুংনি মাসিক দুংনিয়া বন্ধ দোয়া ওই মাসিক বন্ধ দুংনিয়ন নিং মাজুরুংনি কানে দুংনি প্রথম লক্ষণ বাকিমুং লওনা মানা কিন্তু মাসিক বন্ধ দুংনিয়ন মাজুরুংনা কানে দংত্রা বাকিমুং প্রথম অবস্থায় দোয়া বাকিমুং লওনা মানসা কারণ বিবলাবা কানে দংসাকা দোসরা কারণে ব মাজুরুংনি মাসিক বন্ধ দংনাব মানা মাসিক বন্ধ দুংনি পরেব কানে দুংনি মাজুরুংনি প্রথম অবস্থায় কয়টা লক্ষণ মুকা ওই লক্ষণ রং রংজ মনব খাপে কান হেসা লাগিনি ফাটনি বা ফাটনা ফাটনা লাগিনি বারে বারে দুসুনি দি কষা দুংনি মজু কম দুংনি আরো অস্বাভাবিক সানি জিনিস রংনি প্রতি লোভ দুংনি একজন মাজু কানে দুংনি থাকি সাবেদ জন্ম হাওনানা প্রায় দুইশো আশি দিন বা নয় মাস সময় লাগিয়া এই দীঘলা অকটে কানে দুংনি মাজুনি স্বাস্থ্যনি প্রতি খুব সচেতন দৌনা লাগিয়া জিঙ্কা কানে দুংনিবিলা মাজুজুনা বেরাম মুক্ত রাখাই মুং স্বাস্থ্য পেলেম গাছাত ঘন ঘন স্বাস্থ্য পরীক্ষা রেখে মুং কোনো অস্বাভাবিক লক্ষণ বা ব্যক্তিক্রম না লাউ বাখায়নি রিংনি আমি রুংনি থাকিয়া আমি দুংনি বিশ্বে রিং লানা লাগিনি আরো গেছে করো কানে দুংনি লগে লগে মাজুজুনা ডক্টর রংনি পরামর্শ লানা লাগিয়া সাধারণ একবার বা দুইবার মাসিক বন্ধ রংনাঙেন ডক্টরনি কান্দাই লিমুং পরামর্শ লানা লাগিয়া কিন্তু রিংনি মতে নিং মুকা যে বেশিরভাগ মাজুরংয়েন কানে দংযোগ বানাং ডক্টর রংনি থাকিয়া হাজানাং টুনিও ইয়ানি কারণে ব আমি আরো সাসা দুইজনীন খুঁটি দংনা মানা কানে দুংনি মাজুরংনি সানি কাকনি ব্যালেন্স ফুড অর্থাৎ ভার সমতুংনি বা পুষ্টিতুংনি সানি আমে আরো সাবেদ দুইজনী জনেন তামতে প্রয়োজন এই সানি কাকনি নি পিরাইব সাবেতানি মাতালুংনি নির্ভর

ননৱে দুধ দংনানা পুষ্টিটুংনি সানি দরকার। ইংকান পেলেম মাজুরুংনি সানি কাকনি থাকিয়া কানেদংনি মাজুরুংনি সানি কাকনিয়া সাধারণে বেশি। কানেদংনি মাজুরুংনি সানিয়ে প্রোটিন, ক্যালসিয়াম, ফসফরাস, আয়রন, ভিটামিন, এজাত লগ্নি রংনা টংনা লাগিয়া ওয়ানিবাদে কানেদংনি মাজুরুংনি সানিনি তালিকা নিং থেম লানা মানা। মাই রুটি এরংনা 350 গ্রাম, ডাল 90 গ্রাম, সেঙলাই লাইসা লিসাম 120 গ্রাম, সিক্রাজাত লিসাম 90 গ্রাম, থাই 90 গ্রাম, পিহি দংজ 120 গ্রাম, সুমনি জিনিস দংজক 60 গ্রাম, দুধ 900 মিলিলিটার, না কান 90 গ্রাম আর টউটি সপ্তাহে 1000 টাকা। পুষ্টিটুনি সানি কাকনি অভাবেন কানিডুনি আমি রং সাধারণে থি মাকা অর্থাৎ এনামিয়া বেরাম দোয়া আর থি কম দুংনি বাদে আদেক আমি রং থিনাব মানা। থি মাকানিজনে অকেন থিনি সাবেদ জন্ম দংনাব মানা। থি মাকানি লক্ষণ দংজ সহজেন বা অটেনেন হুইরান লাগিনি উকাশ নিকাশে কষ্ট মাননি আর টোয়া। এই বিরামনি দোসরা লক্ষণ দংজ হপা রান লিনি হপায়ে দাগ দুংনি থেলায় আর মুক্রুং রুম্বাং বসাম দুংনি সানিয়ে সাধারণ আয়রনানি অভাবেন থি মাকা বেরামা দোয়া। ওয়ানিবাদে উই থাকি চাক ডাকনানা লাগিনাং লাইসাক লিসাম বুট ডাইল না কান তেউটি রংনা সানা লাগিনা। বিবা বিবা কানে দুংনি আমি রংনি সানিয়ে থি দুংনি উপাদান অভাব দোয়া। অরং স্বাস্থ্য বিভাগ থাকিয়া বিনা পয়সায়েন মানে আয়রননি বুড়ি আর ফলিক এসিড যাবা সানা লাগিয়া। কানিডুনি আমি না যথেষ্ট পরিমাণে ভিটামিন এ টুংনি জিনিস না গাছানা লাগিয়া জিঙ্কা দুধ টাউটি গাজর বসত মধু আর পালেং জাত লাইসাক লিসাম গাছানা লাগিয়া। ওয়ানি পরিব সাগরিনি না জিঙ্কা সার্ক নাওয়ানি তেলে লাগিনি জাত ভিটামিন এ মানা আর এদিক হেনেক তেল রং না হাতে যাবা হিসাবে পেরাই নাবো মানা। আমিনি নন সাবেদনি এই ভিটামিন না যোগা রেখা ওয়ানিবাদে প্রথম থাকিয়া সাবেদুংনা আমিনি নন গিটলিংনা লাগিয়া। কানেডুংনি মাজুরুংনা টেটেনাস আর টক্সাইড মঙিনি সুদুগ্নিও কানেডুংনি প্রথম চার থাকিয়া 5 মাস আর 5 থাকিয়া 6 মাসিনি দ্বিতীয়বার সুদুগ লানা লাগিয়া। সাবেদ জন্ম দুই মুং টেটেনাস আর ধনুষ্টংকার বেরাম থাকিয়া গেধেং রাখাইনি এই ইঞ্জেকশনও হাওয়া। ব্যক্তিগত যত্ন কানিডুনি আমিরুনি দুসুনি আর ডিটনি যাতে খোলা আওয়ানি প্রতি লক্ষ্য রাখাইনা লাগিয়া লাইসাক লিসাম পাঁচান গাছানা লাগিয়া লাগিনাং ডক্টরনি থাকিয়া পরামর্শ লানা লাগিয়া আর যাবা সানা লাগিয়া দিন দিন টিকা লুনা লাগিয়া আর সাফাকা টংনা লাগিয়া ফাইনি যত্ন লানা লাগিয়া। কানিডুনি পরে থাকেন আমি জরংনা ছিড়াইনা লাগিয়া বিশেষকা শেষাংনি 3টা মাসে পাঁচানকা ছিড়াইনা লাগিয়া ওই অকটে সান মাঝিয়ে আকুইকা বানাবো 2 ঘন্টা আর ফারকে 8 ঘন্টা ছিড়াইনা লাগিয়া। আমিনি ননওয়ান সাবেদনি পেলেম আহার সানি এই করবো মনে রাখাইমু কানিডুংনি আমি রং আপনি নননি প্রতি যত্ন লানা লাগিয়া। আতাবা অসুবিধা দৌনা ডক্টর নিয়ে লিমু পরামর্শ লানা লাগিয়া যাতে জন্মদুংনি পরে সাবেতা নন লিংনি কোনো অসুবিধা মানসা। কানি দংনাং প্রথম 3টা মাস গাড়ি ঘোড়ায়ে দংনা লাগিছা শেষে কয়টা দরকারি কর দংযোগ ঠিকাই লিনাং চাক চাথুং পুকনাং বারে বারে ডুকুম খামান্নাং মূর্ছা লিনাং বারে বারে অ খামান্নাং বারে বারে ফাটনাং কালুম দংনাং দুসুনাং কষ্ট মান্নাং মুখনি শক্তি কম দংনাং ডক্টরনি থাকিয়া পরামর্শ লাইমুং যাবা সানা লাগিয়া। কানিডুনি মাজরুনি জনে লাগিনি কয়তা ব্যায়াম তোয়া রিংনি বা অভিজ্ঞতা টুনি মরলনি থাকিয়া পরামর্শ লাইমু ব্যায়াম রেগনা লাগিয়া। নকিনি কাম জাম রেগনাম্ব ভারী জিনিস পাইনা লাগিছে কাম রেকিমু হুইরান লাগিনা গাড়ি গাড়ি ছিড়াইনা লাগিয়া। কানিডুনি আমিরং যদি কানিডুনি আরম্ভ রেগনি থাকেন এই যত্ন রংনা মন হয়মু লাহা উঙ্কা বানা গেসেট পেলেম সাবেদ জন্ম হাউনি পরেব আপাব গেসেট পেলেম সাস্তুনি আমি হিসাবে গৌরব রেগনা মান্না। কানেডুনি আমি না বিঙ্কা পেলেমকা রাখাইনা ইয়ানি বিশেবাগনি কুঠিকাও আপারাও না থেমনা মানজো কুঠিকাও সুক্তরা এন্ডি কোচ সাসিংনি কসো।

স্থান না থামনা মান্ডা আপারং আকাশবাণী টুরা কেন্দ্র থাকিয়া তাই আরো না থামনা মান্ডা আপারং আরো গেছে চাই রঙ্গম দেবিকা রানী কুজনি হুরাঙে সাইসারিও সুক্রা আরো সুরাহতরা রঙ্গম যা পানেন সাইয়া ডুংজো আন্ধার সিম সিম কুয়া রিম রিম যাইও নাথেম।

আকাশ পানীয় চোরাচাকান দিনত ভ্রুনাম তাল হাজালগুনি খোরটক বেসিনি অক্টোবর জানিস কুই তারিখ স্কুল বাল ভ্রুম হাজালগুনি খোরটক বেসিনি অক্টোবর জানিস নি তারিখ উনি স্কুল তারিখ উনা ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন নোট কারু হিলস রেসিভেল ভাড়া ও মেঘালয়া রাইটস টু পাবলিক সার্ভিস এক হাজালগুনি খোরক নিগমান অ্যাওয়ারনেস প্রোগ্রাম কো আতাহা ইয়া প্রোগ্রাম কো আতানিও রেসিভেল ভাড়া বাজেং নোবা আদকরে আর উখার কুতা দল গেবলে ব্লক নি নাঙ্গমেন বা আতাহা ইয়া প্রোগ্রামও মা ওসামাপি লিন্ডো এমসিএস অ্যাসিস্ট্যান্ট কমিশনার নোট কারো হিলস নি থমাও দং বা এ মেঘালয়া রাইটস টু পাবলিক সার্ভিস এক হাজারগুনি খোরক নিগমান আগান থালাতে নাহা মন সোমবাতে তালদ্র ভাইঙ্গপ্পা ইউথ বা ছাদাম মেরাং ইয়া এক নিগমান মাইরাকে এক্সেস খানা বা আধাং থাংনি মানগানি বা গভর্নমেন্ট সার্ভিস খাঁনি রাঙ দিলে খাঁনি রাঙ বা মাইবা প্রবলেম রাং দুগেন চিমুদে ইয়া এক নি থ্রু আন খাম রাং খাঁনা গতা মানগেন এনে আগান থালাতে নাহা ইয়া অ্যাওয়ারনেস প্রোগ্রাম মুংসং বাতে ক্লাস নাইন আর ক্লাস ইলেভেন নি ছাত্র ছাত্রী রাং বাক্ষ রাং থকা হা অক্টোবর জানিস নি তারিখ মেঘালয় লেজিসলেটিভ এসেম্বলি স্পিকার আর রোটুরা এমএলএ পা থমাস এ সাংমা আজক্রামি দলবেগিপা মানিয়ানি 100 ড্রামস ওয়ান গালা দাম চিবাগ্রেও না রে আহা ইয়া চাং দিন থাং মানচা বলছি সত্মা গাপ্পানি কো গোল্ডেন

বিভিন্ন ভারতীয় রাষ্ট্র আছে বা দেশ কে সুরেলি ধরতেন প্রস্তুত এই কার্যক্রম তরানি নাই পুরানি সে শুনি অঙ্কু রাজেশ কা পর ভরা নমস্কার প্রোগ্রাম কি শুরুয়াত কর রহে হ্যায় কিশোর কুমার লতা মঙ্গেশকর ওর সাথিয়ো কি আওয়াজ মে খুদ্দার ফিল্ম কে গানে কে সাথ মজরু সুলতানপুরি কে বোল ওর রাজেশ রোশন কে হেডফার্স

দাওনা সিমাংনা আখি হসে গুলি মারে ইয়া ফিল্ম গীত কমাতাং ইয়া আর ইয়ান বিনোদ রাথোর আরো আখা ইয়াকনিক নির্গপা গীত ওয়া।